0: da yuluti wagani ga college uman ga ga wa emen to yiki nong motion road wagi tha wa em chiki ta ki thain wagi marjan we wadau penduna ye em kam ulai chiki tha wa jungai devanta uyo ipure warap hajrong kinong chang chnong da ang wagani ga project dau chna ga bon ki lat ki luti thme we dau ku start itep iroi ipar hagathain সরকার মেঘালয় ডাং পঞ্জোর গেলে ওপেন মেট পানবাহা ইয় ইয়মন্তই হাইপুরে ওয়কুন্তু ইয়ান হাগ পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স লিংবা গপনকলা ওয়ার তের হাই ইপুরে ইপুথি হেপর গেলাং পাইট বিচার ওপলাই দাউচি মিনিস্টার কনরাদ কে সাংমা কি অফিসার ফালং কি ইলে ইসডাং ওকুন্থুপ ইয় পেনবনা কি কিন্তু হেছনা ইয়েলে ইকিসকুর কি প্রোগ্রাম পুরে ওনেতন রে ইসিকাই ওপনপ্লিয়া ইগি জাইকাম ইসিনচার দেই ইয়ং ডিজিটাল কৃষানগি ইয়কি নং সিকাই সরকার ডেপনিয়াস গিয়াকি লে হাজার ছিসপা খান্ডি বফ্রাত লিকিসকুর হাপক প্রোগ্রাম ওপন বাইট রানটি ইয়ংকা ওপন ভা পনমিয়ত ইয়ে এম কাম হক ইয়াকি রাম কিবয় উ সংমা বানু ইয়ে এম কাম ওপন ক্রে কাম ইয়ে কি ইউটিউব কিবদ ওই ওপন খালান নিপাইবনিয়া দ অং ওয়াই পাল্লাই ইজিংম কলা কি নাই ওপেনিকনা ইয়কি লাট ও ইয় পুরে ছে এ ইয়কি পুরে ইব ভা ওই ও এম হাকি লাট নে ভা ইবি পাই ইবি কি খনা কয়লং কে হপরদি কি নৌমি খমাত ইয়ং গ মেঘালয়া ও আসাম নিন গসি দ পয় কছা ইয় মঞ্জুর হা ইথা ও ফের ও ফের ইয়ং গলাপাঙাম দে ইলাট ইকি নং ছংছনং ইয়ং গলাপাঙাম উসদং বিয়ংকি ইয় রেপ কবা রেপ খো হাকি হালি হতর ইয়ংকি কটওয়া হাকি তাপাত ওয়ান উরব উথং কি ইয় সো কি পা কি ঝোর কি ঝেপ কটকাম গোয়েতো ওয়াক আয়ম হাকি গেলং দছিম বন্তা দগি ওয়াক খমাত কাকাম সান হি মা সিমা কি ওয়কুন্থুপ লং ইয় মা সিয়া ভালং ধা ডিপুটি চিফ মিনিস্টার ওয়া কি পারা মিনিস্টার না আসাম কি হে অফিসার সরকার কি নো ইয়াক খমাত নপন আর তলি কে জেলা কানি মান গ হাদেন ইয়কলাম হপরদি কি আরগুট কি চিফ মিনিস্টার পন আর লিয়ং দ মঞ্জুর উপনে ইসুক ইসং ও বোট ইহি কুম কটকুম গ আইন কটওয়া ডং ইয়কলাম ইয় পানবা ইউ পোট উসাম দি কমিউনিটি ইয়ং গজল্লা ও চিফ মিনিস্টার কমেঘালয়া ও কনরাদ কে সাংমা দ অং উন্নে কসি ও গজল্লা ডং পেটেন গ উছাম চি বো নি এ ইখু হাও কুন্্রিয়া ইয়কি আর ফাউই হাজার তলি কি থাউটি মো ইয়ং কি ওছা এ খামতাম হ ইস জান্ত হিলস দ অং ওয়াগনি কমান মান গ কব এম কাম উপনিয়ত ওয়াই রুকম মান নিলং হাও ইয়দা ইয় কমারিয়াং ওয়াই ছান কিবতি মার পো খান্দাও কটওয়াডং ইয়ক্রে হাকি সেন্টার কিব ছেমফং উতি পার পো খান্দাও উসংমা দ কদাও ইগি সোতলি কি প্রোজেক্টটি মোয়ং কাম কুক স্টার্ট সায়ন দ ইয় মঞ্জুর কি হাগবলে তলি দ ক্রে কাম ওয়াই দসদং কি ছালন মোয়ং ছবারি ও ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট ইয়ং ইস খাজি হিল ডিস্ট্রিক শিলং হাপ সেকশন ইয়ং কচিস পানরু ফাউলি বি এন এস এস দপনবনা ইয়ক নো ড্রোন নো ড্রোন জোন নদো গলে তরিক হদো সান তরিক উনা হিন্দ্রু আর হাজার আর পনরু ইয়া ইজিঙাই ইবা লি কিলোমিটার ন কনভেনশন স্টেট সেন্টার শিলং ইয়া কানিক হুকুম নপনমি হাক ইয়লং ইয়ং প্লিনারি ইয়ং নর্থ ইস্টার্ন কাউন্সিল মিটিং গভমান হাস্টেট কনভেনশন সেন্টার নদো গলে তরিক উনা হিন্দ্রু হাক হাও বোন কি ভি আই পি ও গিব্রু পাও খমান দাও এমলং কি হাগতায় গেলং কানি কুকুম উকুরে গ নদো গলে তরিক হদো সান তরিক উনায় হেন্দ্রু নে গসি রকমো বরম ইগ ওয়ার্ল্ড এনভারনমেন্ট ডে হ্যাপি এইচ ই রম্বাই ইস জায়ন্ত হিলস দ ওয়াই পাইবা এক প্রোজেক্ট থুংখলো হা মি ইয়াবকি ওয়াও ইয়দা ইয়কি থাও পলং ইয়ং গ্রেটার সাপ্লাই স্কিম ও এম এল এ গথান উমা কর্মন শিলা দ এমলং উকাম উকংসান দ অং ওয়া ইয়কি মার পো খান্দাও তো ওপেনম কাম দা কৌ এম ইকিট খলে কটওয়া ইয়কি থাও কি উপনসি তোপন ভা নয় কি উপরছং উপনে পনসা ইকি হাগনিক প্রোগ্রাম দ থুং কমওয়া সোফা হাজার তলিগি দেন কি হে সরকার পনসিয়াও কি ইয়ে এম কাম উপনি হাব ইয়ে রয় ই পার ওয়ারং কাট দে লং বগ মারিয়াং কটওয়া কি নং ছং ছনং ওয়ান দ কন্তু কি ইয়কি নং ছং ছনং ওপনে পনসা উপমে পন ভা কি ইকি তিকি দেন মডাং থুংগি
1: তাহলে ওর আঘাত খুব বড় জয়ন্তী আর কুৎ গো ওয়ান জিপি আকাশবাণী শিলং ইয়াবানি প্রোগ্রাম বুট

কিনিক আকাশ বা শিলং খুবর প্লেড জেরিসন বারজরি কিনি কিলং কিমত কিংবা কংসান জং খুবর অনপিনিয়াত ও অমিত শাহ এক প্লেনারি সেশন বা নিউপ্লাই জংক এন ই সি হা শিলং অন ওয়ান বেশিম বিনতা কি নয়লাম কথান জিতে লামিংহি পিনপা উমিনটি রংবা জিল্লা ও কনরত কে সংমা এ কি জিং এ হকবাই দে কি পার দৌয়ং বলা সু ই ন কুমটু বারালো কি কিন্দন ত্রেকাম জং জিং টি দৌয়ং কটগম কে জিং স্টার্ট সায়ন ওয়ান রা কামি ঘালিয়া এক জিং পিনকলা হাক পুলি পুথি বন কিনটিউ এক করদান জংক জিল্লা হাক পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স জংকারি বাট ডাকওয়ে কসুর কৃষ্ণ কিন হুন সিনরপ জংক এম ডি এ আর ইয় উ জিম স্পি কে সংমা নাক বিনতা খুন হাক ইলেকশন শাহ রাজ্য সভা কাকু বর কাবিয়া কা শিলং কলাপিন খ্রে এক জিং পিনলং এক প্লেনারি সেশন বা নিউপলাই জংক নর্থ ইস্টার্ন কাউন্সিল এন ই সি কা বানলং হাক সঙ্গি পালাই ইয়াকাবা অনসপিনিয়া দু মিন্ত্রি কি কাম পো ইং কারি ও অমিত শাহ কি মিন্ত্রি রংবা জংকি জিল্লা কি লাট বাট কি চিফ স্ক্যাট্রি জংকি ফ্রাতলি কি জিল্লা কথা চিটে লামিংি কিনসা ওয়ান বাই সিম বিনতালং হা কা জিঙেলং বাই তাইসানি হলো কি মা ট্রে কাম বা শিসিন শিসনেম রিংকাট কা জিঙে ডনলং উ মিন্ত্রি কথনাথ ডোনা কা সকাপডেং উ জ্যোতিরা সিন্ধিয়া উ মিন্ত্রি রংবা কামি ঘালিয়া উ কনরাত কে সংমা উনসা ওয়ান লামি কে জিংকদ লেন্টি জংকথনাথ কি কাম জু আকাই প্রথে দেখ জিংথমু বন কিন্তি কথান চিটে লামিংি কুম কথান কিবা বিয়ংতাম না কবিনতা কি নং ওয়ান জং অকাই প্রথে কিবনা পো আকারি বাট না বারি রু কুমজু লক্ষ্মী লেন্টি।